সিমরুক সিরায়রা আত দীর্ঘত মোচ ওই যে আমি আস কাজ জাহিন রাসিকিত ফাল ফিকে।